লয়েনা মিরুবাঙ্গলক মিলিহদং আমিক কুনসা বেটালিয়ান আসাম রাইফল দলক তিরাপ ডিস্ট্রিক্ট পুলিশে লেকবহুদলা হাইডেল এরিয়া কুনসা তিরাপ ডিস্ট্রিক্ট লোক উতেদিকং লঙা দেল উমত মিলিহদং আমি হি 32 ইয়ার ওল দিতাং নাক বুকিং 7.65 mm পিস্তুল দলক ম্যাগজিন দলক লেন্থ 7.65 mm লাইভ রাউন্ড এম বুক বেগ লক বমদপ গাগলিক বমত এনএসএন কে আংমাই লয়েনা মিলিহদ হক আমিনে লংসম লসু এলাইস গানসা এ দেলক বুক লাংকাম নাম হেরাং কিডিং এম কুনসা পুলিশ লবিলিক তমলা লুকান বিতু ওয়েস্ট বেঙ্গল লক ইস্টেট ফাউন্ডেশন ডে ইলেন আহুবম লক ভবন ইটানগর ল কালচারেল প্রোগ্রাম এম ইবম দলা লদুম বমতু স্টেট গভর্নর লেফটেন্যান্ট জেনারেল কে টি ফার্নায়ক বি ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি এ সোশো ইকোনমিক ডেভেলপমেন্ট দলক কালচারেল এনরিচমেন্ট এম অরুণাচল প্রদেশ ল ইবনাম আইরূপ কইত বমতু গভর্নর বি পেপ আগম ল রামাকৃষ্ণ মিশন অরুণাচল প্রদেশ লক হেলথ কেয়ার দলক সোশ্যাল ওয়েলফেয়ার ইগুর বনাম এম কম লুপাবত দলক পেব হল ফার্স্ট লেডি স্টেট আনাঙ্গা পার্নায়ক বি হাইটি সেরমনিয়াম ইগবত সিমকে লুতাতে দেব